0: ভারতীয় দল টি টোয়েন্টি সিরিজ খেলিব। ম্যাচ খেলিবা নেই ফিট নথিবারু মোহাম্মদ সিরাজকু দলরু বাদ দেবা পাই নিষ্পত্তি গ্রহণ করা যাইথিলা বলি বিসিসিআই সূচনা দেইছি। ভারতীয় পানিপাগ বিভাগ আজ দেশের বিভিন্ন অঞ্চলের প্রবল গরম হওয়া নিয়ে আকলন করেছে। দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পঞ্জাব, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লদাখ, উত্তরপ্রদেশ এবং পশ্চিম রাজস্থানের কেতক অঞ্চলের প্রবল গুড়ুগুড়ি অনুভূত হব। ওড়িশা সমেত কোঙ্কণ এবং গোয়ারে মধ্যে প্রবল গ্রীষ্ম প্রকোপ অনুভূত হওয়া নিয়ে পানিপাগ বিভাগ অনুমান করেছে। অন্যপক্ষে আসন্তা তিন দিন মধ্যে দেশের কেতক অঞ্চলের বর্ষা হওয়া নিয়ে পানিপাগ বিভাগ সূচনা দিয়েছে। ওড়িশা সমেত অন্য কতক অঞ্চলে আজ ঘূর্ণিঝড় সহিত বর্ষার সম্ভাবনা রয়েছে বলে পানিপাগ বিভাগ আকলন করেছে। মুখ্য সংবাদগুলিকে পুনিথরে। ভারতের সবুঠারু অধিক সময় পর্যন্ত নির্বাচিত প্রধানমন্ত্রী ভাবে দায়িত্ব নির্বাহ করে ইতিহাস সৃষ্টি কলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুভেচ্ছা জনাইলে বিভিন্ন রাষ্ট্রর শীর্ষ নেতৃত্ব। নয়াদিল্লির আজ অনুষ্ঠিত হব জাতীয় গণতান্ত্রিক মেন্ট এনডিএ বৈঠক। বুলগেরিয়া এবং ফিনল্যান্ডকু আজিঠারু দুইদিনিয়া গস্তরে যাবে বৈদেশিক ব্যাপার মন্ত্রী। ইরানর বিভিন্ন অঞ্চলের আমেরিকার আক্রমণ এবং ওড়িশা সমেত কোঙ্কণ গোয়ারে আজ প্রবল গ্রীষ্ম প্রকোপ অনুভূত হওয়া নিয়ে আকলন করেছে পানিপাগ বিভাগ। সংবাদ শেষ হলো।
1: আকাশবাণী কটক কেন্দ্র আকাশবাণী ভবানীপাটনা বর্তমান প্রচার করছু গীত গীতাঞ্জলি ভক্তিগীত শিল্পী ভিকারী বড়ঙ্ক কণ্ঠে গীত রচনা হরপ্রিয়া দেবী।

লুচিল কলা মে ঘরে লুচিল হে রাম বারে ফেড় আরত ফিটি গুরিত হে রাম বার।

মহিমা জগতে ব্যাপী রহিছু গো জগতে ব্যাপী রহিছু শত্রু চক্রান্তকু খপর পড়িবু তোতে আশ্রা করি অছু ঐরি মুখরে দেবু মা কালী জয় ভণ্ডার মাউলি।

নাগকূট গো নরকূট নাগকূট সমস্ত ছেদন করি স্থান পরে হুয় উপস্থিত এটি কি মিনতি কলি মোহরি ঘেন মাগ মাহেশ্বরী দই ত্যারি

গিনি বাজু আছে টিনি নিটান নতাল বাজে রায় ঝায়ে পাদর নুপুর রুণু ঝুণু বাজে ভেন্ডিয়া দেখি হুয়ে হায় পায়ে হো কলা মু কুঞ্চিয়া বালো তোমে কে কাজে হো তোমে কে কাজে তোমে কে কাজে চলাই হেলো হো

দেখি কুরেই ফুলরে যায় মহকি সতে বাসরে হেলি ভেলকি সতে বাসরে হেলি ভেলকি হো বন পেন সারু পতর এবে পড়িছে হো এবে পড়িছে এবে পড়িছে আমার বতর।

ডোকারু জগি বসি আছি তোর পাই নদীর ঘাটে কুকুরা ডোকারু জগি বসি আছি তোর পাই নদীর ঘাটে এবে আসিবাকু বলু বলু ধন সতে আসি গলু মোর পাশে চাল যাও থাও অন্ধার দেশিয়া গীতরে হো দেশিয়া গীতরে দেশিয়া গীতরে।

রহিছে অলপ দিন বাইল গোজা রহিছে অলপ দিন চৈত পুনি গলে হেব লগন চৈত পুনি গলে হেব লগন বাইল গোজা হো থয় করি থাও মন বাইল গোজা হো।

কই দেলু ছি রে বুড়া ভালু কা কথা কই দেলু কা বলি মই কইবি তোতে মাউর বুয়া হেলু নেই ধর মতে ডেনা করি দউছে মোনা দাঁত নেলা ভবলা বুড়া চাবিলর সিচনা নেই করি।

রসর কেলি রে বিশ্রবা কুমার সাজি মায়া বেশ জ্যোতি নব মুন্ড কাহি শোইথিলা ধরপতি অশোক কানন কিম্পা রখিলে সে নেই স্থান নথিলা কি লঙ্কা কটকে স্থান নথিলা কি লঙ্কা কটকে কহিব বুঝাই মোর গেলাই দিয়র ঢুকে দেবি সিতর বেলে বাবু হ তপ তপ

পাঞ্চপতি যে দ্রৌপদী অগ্নি রু জাত অগ্নি রে স্নান করি প্রতিদিন এহু অটে মূল অর্থ সুন্দরী তেণু সতী বোলাই পাঁচ দিনে পাঁচপতি ভোগ কর।

0: আমার চাষিদের মানে ক্ষতি পাশে বি ব্যবহার করি পারবে। এ পশুপালন কে প্রোৎসাহিত করবার লাগি সরকার এবে গোপালন উপরে সবসিডি আর ভিন্ন ভিন্ন প্রকার তালিম বি প্রদান করুছেন। এই ভলিয়া পরিস্থিতি নে যদি আমার চাষিদের মানে কম জমি আর কম খরচা করি করি অধিক লাভ পাইবা কে চাহুছেন বইলে ই সাহিওয়াল গায় পালন করবারটা আমার চাষিদের মানকর লাগি এটা গোটে ভল পদক্ষেপ হি পারবা। সেন্তা এবে কথা আসছে বর্তমান তো খরা সময় চালিছে তার সুখে গরম বি রুদুরুদি যাচ্ছে। ই ভলিয়া পরিস্থিতি নে কেনতা পশু সম্পদর যত্ন নেমা ই কথা গুটে কি বি আমার চাষি দাদা মনকে নিহাতি ভাবরে জানবাকে পড়বা। এ খরা দিন আসি গলে তাকর ভিতরে ই উত্তাপ চাপ সমস্যা গুটে বেশি করে দেখা দিতিছি। এনতা হেবা বলে তাকর শরীর নে তাপমাত্রা হঠাৎ বড়ি যা আর ইনার প্রভাব নে তাকর ভিনে ভিনে প্রকার তাকর স্বাস্থ্য রোগ প্রতিরোধক শক্তি প্রজনন ক্ষমতা আর উৎপাদন শক্তিকে বেশি করে এটা প্রভাবিত করিছি সিয়ে। সেটা এবে এই রোগ মনকর মুখ্য লক্ষণ সবু কায় কায়টা এই সবু কথা বি আমার চাষিদের মনকে নিহাতি ভাবে জানবাকে পড়বা। এ যদি প্রাণী মনকর ভিতরে এই ভলিয়া সমস্যা দেখা যা বইলে আমি তাকর হৃৎপিণ্ডর স্পন্দন বৃদ্ধি হবার সনে সনে অধিকা ঝাল বাহারবাকে লাগবা। এ নিঃশ্বাস প্রশ্বাস নেবার নে অসুবিধা বি দেখা যা প্রাণী মনকে ধই সই লাগি করি তাকর টুণবাটু বেশি পরিমাণে লাল বাহারবাকে লাগবা। এ আর কিছু প্রাণী মনকর ঝাড়া বাতি ভলিয়া এইসব লক্ষণ বি দেখবাকে মিলসিয়ে। সেমনকর ব্যবহার আর গতিবিধি নে পরিবর্তন আসি যাইছি উৎপাদন শক্তি তাকর কমি যাইছি আর তাকর খায়েত খাইবার আর পাইন ফিবার পরিমাণ কমতে লাসবা তাকর শরীর শুকলা শুকলা দিসবা আর শক্তিহীনতা দুর্বলিয়া তার সনে অলসুয়া বাগির ব্যবহার সেমানে করিছি সনে। তো চাষী দাদা মানে এই কথা সবু আমি যেতেবেলে জানমা আর আমি ডেরি নেই করি করি পাখে থিবার প্রাণী চিকিৎসা কেন্দ্রকে নেই করি ঠিক সময়ানে ঠিক উপে সবু কর্মা বইলে সেমনে রোগ বেমার ঠানু দূরে রহবার সনে সনে আমার প্রাণী সম্পদর রক্ষা বি হি পারবা।
1: শুনিলে চাষর কথা আকাশবাণী ভবানীপাটনা।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

হাট বজারে আম কেতনি কেতে, যাকে যেতে খৌথিবার পথে। খরা তো খরা, মনটা সারা তাস।

তেবে শ্রোতা বন্ধু আজির খেলা ও খেলালি সন্ধ্যার এই কিছু সূচনা এবং তা সহিত আজি দিনর বিশেষত্ব সম্পর্কের কিছু সংক্ষিপ্তরে বিবরণী এবে তো সময় আমি টিক টিক করে ইশারা কল আপন সবিঙ্কর বিদায় নেওয়া হলে বিদায় নেওয়া পূর্ব আপন মানে মোর সেই শেষ অনুরোধটি রহিলা আজির কার্যক্রম আপন মানুষ কেমিতি লাগিলা চিঠি মাধ্যমে নিশ্চয় ভাবে জনাইবে আমি চিঠি লিখবার ঠিকানাটি হল সাপ্তাহিক যুববাণী বিভাগ মারফত নির্দেশক আকাশবাণী ভবানীপাটনা জেলা কলাহান্ডি পিন 766001 আপন মানে আমাকে হোয়াটসঅ্যাপ মাধ্যমে মধ্যে নিজের সুচিন্তিত মতামতটি পঠাই পারিবে আম হোয়াটসঅ্যাপ নম্বরটি হল 8895994143 পুনি থরে কহি রাখুছি 8895994143 আজির এই খেলো খেলালি সন্ধ্যার মুলি আপন মানক যুবসাথী নন্দিতা পুনি থরে কথাবার্তা হওয়া অন্য এক কার্যক্রমে সেতবেল যায় মু আপন মানক গহণরু বিদায় নেউছি রহিলি নমস্কার।

0: আকাশবাণী ভবানীপাটনা। প্রথমে হিন্দিরে পরে পরে ইংরাজিরে সম্বাদ শুনন্তু। রিলে করে প্রচার করছু আকাশবাণী দিল্লিরু।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে প্রিয়ঙ্কা অরোড়া। प्रधानमंत्री नरेंद्र मोदी आज देश के लगातार सबसे लंबे समय तक सेवा करने वाले

0: আজকের শুনি ভবানীপাটনা। পরবর্তী কার্যক্রম রিলেকুল প্রচার করছু, প্রথমে আকাশবাণী দিল্লিরু, পরে পরে আকাশবাণী কটক কেন্দ্রর। প্রথমে শুনতু সংস্কৃতের সম্বাদ রিলেকুল প্রচার করছু আকাশবাণী দিল্লিরু।
1: ইয়ম আকাশবাণী সম্প্রতি বার্তাঃ শ্রূয়ন্তাম প্রবাচকঃ পুনীত ত্রিপাঠী। আদৌ মুখ্য বার্তাঃ। কেন্দ্রীয় মন্ত্রিমণ্ডলেন অদ্য প্রধানমন্ত্রিণম নরেন্দ্র মোদিনম দীর্ঘকালম যাবত নির্বাচিত প্রধানমন্ত্রিত্বেন প্রশংসয়ন নৈকে প্রস্তাবাঃ স্বীকৃতাঃ। वस्त्राणां कृते पीएलआई योजनायाः तृतीय प्रक्रमस्यान्तर्गतं 96 समवायः

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: আঞ্চলিক গীতক্রমে আপনি শুনছেন কলাহান্ডি গীত, এথর কণ্ঠদান করেছেন পুষ্পাঞ্জলি বাঘ।

শেষ হলা আঞ্চলিক গীতর কার্যক্রম আকাশবাণী ভবানীপাটনা। পরবর্তী কার্যক্রম রেলেকুল প্রচার করছ আকাশবাণী দিল্লি।

আজকের প্রচার করছো কেঁদুলি হিন্দি কথাচিত্র গীত মুকদ্দর কা সিকন্দর কথাচিত্রর প্রথম কেঁদুলি কণ্ঠদান করেছেন কিশোর কুমার, গীত রচনা অঞ্জান, সঙ্গীত নির্দেশনা কল্যাণজি আনন্দজি।